আনাসবুন মালিহগে কিবাং ইবনু সুন্নিয়া আবু নুয়াইমায়া আল ইমাম আহমদ মেরুবাফওয়া রিওয়ায়েতেগ আনাস বিদালবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবি আল্লাহকে মগুগা একাকু আনেকাকু দেকে লোবিবা মুসলিম দে আলাকু দেমিহকু একাকু আনেকাকা বদলবে আতা আজ্জোডুক সালাম কো মুসাহাফা কো আর নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাওয়া কিয়াবা হাদাফিনামা এদেমিহুঙ্গে ইসফে গোসওয়া আদি ফাসফেফা কুদি ফাফাত ফুসসাবা দেবু মদান দে এদেমিহুং এ বদলবি বদলবু মুং বাকিবেগেনুদা হুটে এহেন রিওয়ায়েতে গবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবি হুকুরদুহ সালাম দিনুম ফহ দেফা মালালুমগে কুরিন ফাতিহাতুল কিতাবি সূরাতুল ফাতিহায়া কুল হুয়াল্লাহু আহাদা কুল আউযু বিরাব্বিল ফালাকিয়া কুল আউযু বিরাব্বিন নাস হাফহারু কিয়াফি মিহাকুগে ইসফে গুসফবা আদি ফাসফিফবা ফাফাতা ফুসসামানেতি আদি আল্লাহশা একলাঙ্গে রাসূলায়শা আখিরাত দুহাং ঈমান বিমিহুগে আদদ এনায় দরুময়া সওয়াব দেবা হুটি উম্মু সালামা গারিহুং আবু দাউদ মেরুওয়াফবা রিওয়ায়েতে গবে একমনা বিদালুবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাতি তিমাং আডু এসসবিমি আল মাসজিদুল আকসা ইন ফিশিগিং আল মাসজিদুল হারাম হজ্জক নুওয়াত উমরায়কং ইহরাম বন্দে তালবিয়া কিয়ামুন দিয়ে মিহক এনাগে ইসফে গোসফবা আদি ফাসফেফবা ফাফত ফুসসাবাতে পানতি আদি এনায় সুওয়ারুগে ওয়াজিব বেজে আবু হুরায়রা আল হাসান বুন আলী গারি হুন রিওয়াদিকে বি কিরিত নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবি ঈমান কামায়কু আল্লাহগে হযরতুন সাওয়াবান ইদি একমগে উম্মীদুগা রমলোন মহুগে রোদা হিফাফে মিহক এনাগে ইসফে গোসফবা আদি ফাসফেফবা ফাফত ফুসসাবাতে বাহুটে আনাসকে আরিহুং আল আউসাতুগা আত তাবারী নরুবাফবা রিওয়ায়েতে কবে আনাস বিদালবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবি কুরআনগে ইলমু রাঙ্গালাং উঙ্গেনি আদি উঙ্গান্না দি ফমিহাক এনাগে ইসফে গোসফবা আদি ফাসফেফবা ফাফত ফুসসাবাতে বাহুটে উবাদাত বুনু সোমিতগে আরিহুং রিওয়াবে গেমবে এনা বিদালবে লাইলাতুল কদর বিলেরে ইয়ামেদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহরুন খবর দেবা বিদালবি এরেবানি ফহুদি হাগে তেরেগে সওয়াবু লিবেনে কামান আল্লাহ আঙ্গওয়াফবা বাউদ ফুলু তেদুকো আল্লাহগে রুসসেবমা সওয়াবান এদি একমগে উম্মীদুগা এরে কায়েম বেহুরে জমিহক এনাগে ইসফে গোসফবা ফাফতাকা ফাসফেফবা ফাফতা ফুসসাবা দেবানতে

0: রাসাখন কাণ্ডেড়ি ইঙ্গিগিম্বা মুদ্দতেব্বা হালুগা মেনুই তিমান রাসকালাঙ্গে এভেস রাসে হালাকে নকুরাবামে
1: মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন
0: এভেস উম্মাতাকা এ উম্মাতুগে আজাল ইহে নকুরাবানে আদি ফাহেভেস নুমে কুরাবানে মেয়ে

0: ইশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেনবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেননিগুমে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

রাঙল্লাহ এমেহা ইনসান হদ্দওয়া ফাওয়ানি এ মাম্মায়কা এ বাপ্পায় গিকিবা মি এমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দওয়া ফাওয়া এ দেকামবলুং গে দারিফাসকল এ ফহ কবিলা তাকা দারিকল তাকা ওয়ংহা তাকং এবামি হুন লেভি এব্বায়কু আনেব্বায়কং এঙ্গি দেনিবে তাআরাফে উলুমাট্টাকা কামমিহিং হুরমায়কু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামগে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেয়ং আঙ্গওয়া ফাওয়ে গ্যাত্তিমা গে কামগে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এগে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেন্নং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উদগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায় দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবা মিহুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদং নুকেরিফাতিবি নামেস আবু লাহব আওহারুম মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসুই শুআইব গফানু দীন গোয়ালেবুম একেলে গফানু গে কওবুগে মিহুন দেকলওয়েরিবে একেলে গফানা দিমাকুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ولولا رهطك لرجمناك وما انت علينا بعزيز ماناي ادي كاليغ فانوغي غاتيماغي ميست كولو نواناما تيممين هما كشاورون ويس كاليغ فانو رجم كولاي موه ادي كاليغ فاناكي تيممين جي ماتشان هنبي عزت تريا كي مو نوني شكن شعيب غفانوغي قوموغي ميهونغي نوباكمو اكليغ فانو مان الله سلامك كوربي ekelege faanuge gaatimaage miskoluge sababun kan mi ayatun saafukon inge gaatimaage kamuge gulun demehettumaki de duniyege baajjaverikan libene kamekkan angawa kirti rasula sallallahu alaihi wasallam hadith kurawafave man sarrahu an yubsata lahu fi rizqi wa an yunsa lahu fi atharihi falyasil rahima manai timaage rizqu tanawasumasha তিমাগে হাঁদাং গিনা দুয়াহু দেমিহুরুমং এদে মিহা এনাগে গ্যাত্তিমাগে মিহুং না গুলুম বাদহে কুরা হুষকামে আদে গ্যাত্তিমাগে মিহুংগে হালু বালা এবে আমিহুন না বেবুন ওয়ারাকুং হেও ফোরুয়া উলুমাকি কোম্মেহেং কুরঞ্জিহে কামে এ গুলুং কাঁডালুমাকি আল্লাহুগে কোফায়া আযাবং হুষেহেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা এফাদ মিহুন না রিয়ামে দুয়াহুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুগে বেল্লেওমুং বল্লাওয়া বডি নুগান্নওয়ান।